0: পার্টি গুয়াহাটির বিভিন্ন অনুষ্ঠানত ভাগ লোবলে আপনি আমালে হোয়াটসঅ্যাপত মেসেজ করব পারে। আমার নম্বর হয়েছে 6003166944। পুয়া প্রসারিত ফোন ইন অনুরোধর গীতর অনুষ্ঠান সুরধ্বনি আর সন্ধ্যা প্রসারিত সান্ধ্য আলাপ অনুষ্ঠানটিল আলোচিত বিষয় সম্পর্ক আপনার মতামত আদি প্রেরণ করব। আপনি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি আজিয়ে টুকি থাক। আমার নম্বর হয়েছে
1: 79 বছর আকাশবাণী গুৱাহাটী।
2: 1 জুলাইত প্রতিষ্ঠার 79 বছর প্রবেশ করিব উত্তর পূর্বাঞ্চলের প্রথম অনাতাঁর কেন্দ্র আকাশবাণী গুৱাহাটীয়ে।
3: বহুজনের হিত আর সুখর অর্থে অব্যাহত এই অনিরুদ্ধ যাত্রাক উদযাপন করার মানসে আপনালৈ আমার সাদর আমন্ত্রণ।
2: 1 জুলাইর সন্ধ্যা 6:30 পৰা গুৱাহাটীৰ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রৰ শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত।
3: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
4: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
3: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
4: 6900453528।
3: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র আপনার হৈতে।
2: এক জুলাইত প্রতিষ্ঠার 79 বছর প্রবেশ করিব উত্তর পূর্বাঞ্চলের প্রথম

0: প্রতিষ্ঠার 79 বছরত প্রবেশ করিব উত্তর পূর্বাঞ্চলের প্রথম অনাতাঁর কেন্দ্র আকাশবাণী গুৱাহাটীয়ে।
1: বহুজনের হিত আর সুখর অর্থে অব্যাহত এই অনিরুদ্ধ যাত্রাক উদযাপন করার মানসে আপনালৈ আমার সাদর আমন্ত্রণ।
0: 1 জুলাইর সন্ধ্যা 6:30 গুৱাহাটীর শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত আকাশবাণী গুৱাহাটীর প্রতিষ্ঠা দিবসের বিশেষ আয়োজন
1: উপজা দিনের সুবাস।
2: পরিবেশিত হব নন্দিতা শর্মার কণ্ঠত লঘু শাস্ত্রীয় সঙ্গীত,
0: সুবেশ বসুর হাওয়াইন গিটারত লঘু সঙ্গীতর সুর,
1: আর কণ্ঠশিল্পী মঞ্জুস্তা মহন্ত গোস্বামীর সহ আলাপ আর গীত।

0: ইন সাম ওয়ে অর আনাদার ইট ইজ হার্মিং ইটস পপুলেশন সো ইফ যদি আমি কিবা কনজার্ভ করব কারণে যে এইবিলাক বস্তু যদি অলপ ইউ নো আই এম নট সেইং কি ব্যান ইট কমপ্লিটলি আই এম নট সেইং দ্যাট বাট ইফ কিবা করে যদি আপনি ইয়ার ইন্টেনসিটিটা কমাব পারে দ্যাট উইল বি অফ গ্রেট ইউজ স্টুডেন্টসক এলর্ট করে কিনে সাইটত গৈ কিনে তার সেন্সাসটো যদি লব পারে মানুষের লগত কথা পাতি কিনে কি কি টাইপস অফ ডিফারেন্ট ইউ নো ডিস্ট্রাকটিভ কিবা ফিশিং হয়ে আছে নাকি ইলিগেল কিবা হয়ে আছে নাকি সেইটো করব পারে আর লগতে আপনার যদি যদি গভর্নমেন্টে এইবিলাক ইলিগেল মাইনিং ব্যান করব পারে দ্যাট উইল বি অফ গ্রেট হেল্প বিকজ ইউ নো হোয়াট এটা রিভার ডলফিন নক আমি এটা মানে ইটস ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ ফ্রেশ ওয়াটার ইকোসিস্টেম এটা আমি কিয় কোম মানে আপনি হাউ উইল ইউ নো দ্যাট যদি আপনি একটা শিশু একটা পানিত তাক সাইট করেছে তেতিয়াহলে আপনি গম পাব লাগে যে সেই পানি ইজ ভেরি ক্লিয়ার ক্লিয়ার আই এম নট সেইং কি একদম ক্রিস্টাল ক্লিয়ার নো ইটস ভেরি গুড এজ আ ওয়াটার গুড মানে তাত আপনি চাব তাত পলিউশন নাই পলিউশন নাই বলিহে শিশুটো তাত আছে বিকজ পলিউশন থাকা পানিত শিশু কেতিয়াও নাথাকে মেইন কথা দেন আপনি চাব যে যদি একটা শিশু একটা পানিত আপনি চাইছে তার মানে নিশ্চয় সেই জায়গা আপনার বায়োডাইভার্সিটি ইজ ভেরি রিচ বায়োডাইভার্সিটি কব গেলে আপনার ফিশ সাগে বহুত আছে ফিশর লগতে আপনি আদার অর্গানিজমস যে আপনার টার্টল হোক আশে পাশে ডিফারেন্ট টাইপস অফ বার্ডস এইকটা আপনি বহুত পাব সো আর এইবিলাক কেটামান বস্তু হয় যে অলসো গেট টু নো কি পানির ডেপথটো তাত ইমান শ্যালো নাই মানে শিশু আপনি সেইকটা জায়গাতে পাব যত পানির ডেপথটো বহুত বেশি আছে সো দিজ আর সাম অফ দ্য ক্রাইটেরিয়া উইচ আলটিমেটলি হেল্পস আস টু নো অর হেল্পস আস টু সে কি আ ডলফিন ইজ আ ভেরি গুড কন্ডাক্টর ভেরি গুড ইউ নো হেল্পস আস টু নো কি সেই পানির ইকোসিস্টেমটো কেনেকুৱা হয় পানিটো ভাল হলে নহয় তো আই থিঙ্ক সেইকাৰণে অবভিয়াসলি সেইকাৰণে গভর্নমেন্টে 2009 শিশু এজ আ ন্যাশনাল একুয়েটিক এনিমেল অফ ইন্ডিয়া বলেও ডিক্লেয়ার করেছে সো আই থিঙ্ক ইফ গভর্নমেন্ট ক্যান হেল্প the colleges or universities with some kind of funds to motivate the students in conserving that I think that will be of great help for us and also for them
1: ajir prajonmor uporot hihur bhavishyat bohu porimane nirbhor kore bidyaloy mahabidyaloy gobekhona pratisthan sweshakhibi sangathon sthaniya bakhinda aru sarkar sokolore somonnito prochestare এই মূল্যবান প্রাণীবিধক সুরক্ষা দিব লাগিব
2: কারণ শিহু জিয়াই থকার অর্থ হয়েছে আমার নদী জিয়াই থাকা আর নদী জিয়াই থাকিলেহে প্রকৃতি জীব বৈচিত্র্য আর মানব সমাজের ভবিষ্যতও সুরক্ষিত হব গতি শ্রোতা সকল আহক আমি সকলো সজাগ হও আর আমার অসমের গৌরব শিহুর সুরক্ষার বাবে প্রতিশ্রুতিবদ্ধ হও
3: শ্রোতাসকলে ইমান পৰে এজাক শিহুৰ খবৰ শীৰ্ষক প্ৰামাণ্য আলেখ্যখন শুনিলে যুগুতাই আগবঢ়ালে স্নেহা পাঠক আৰু পম্পী মালাকাৰে
4: ঊনাশী বছৰত আকাশবাণী গুৱাহাটী
5: এক জুলাইত প্ৰতিষ্ঠাৰ ঊনাশী বছৰত প্ৰৱেশ কৰিব উত্তৰ পূৰ্বাঞ্চলৰ প্ৰথমটো অনাতাৰ কেন্দ্ৰ আকাশবাণী গুৱাহাটীয়ে
6: বহুজনের হিত আর সুখর অর্থে অব্যাহত এই অনিরুদ্ধ যাত্রাক উদযাপন করার মানসে আপনালৈ আমার সাদর আমন্ত্রণ
5: এক জুলাইর সন্ধ্যা 6:30 গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত আকাশবাণী গুয়াহাটির প্রতিষ্ঠা দিবসের বিশেষ আয়োজন
6: উপজা দিনের সুবাস
4: পরিবেশিত হব নন্দিতা শর্মার কণ্ঠত লঘু শাস্ত্রীয় সঙ্গীত
5: সুবেশ বসুর হাওয়াইন গিটারত লঘু সঙ্গীতর সুর
6: আর কণ্ঠশিল্পী মঞ্জুস্তা মহন্ত গোস্বামীর সহ আলাপ আর গীত